গলাকাল সুবর্ণপুর জিলাপাল সম্মেলনী কক্ষে জিলাপাল ডক্টর নৃপরাজ সাউর অধ্যক্ষতা গোটে টেবল টপ অভ্যাস হয়ে যাই জেলার সবু বিভাগ ভাগনিকি বন্যা সমিয়াতি মানব সম্বল যন্ত্রপাতি আউ উদ্ধার সামগ্রী বাবদে প্রস্তুতি উপস্থাপনা করে। পাণিপাগ রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। কালবৈশাখী প্রভাবটি ভিন ভিন জেলার বর্ষার সম্ভাবনা রয়েছে। আবার 24 ঘন্টা

এথর কথা চিত্র রাধা কা সঙ্গম শিল্পী রাধা পড়োয়াল এবং সুখবিন্দর গীত হসরত জয়পুরী সঙ্গীত অনু মল্লিক।

0: দাদা জোহার।
1: জোহার বাবু, জোহার জোহার।
0: আর দাদা বনে বনে কে?
1: হ্যাঁ বাবু, এটা তো ভরদর যাত্রার সময়া।
0: হয়ে দাদা।
1: হ্যাঁ, তিহার বাহার সময়া।
0: হয়ে পরে।
1: বাকি কথা হচ্ছে বাবু, আমার যাহা তিহার বাহার
0: হয়ে
1: সবু জুড়ি হইতিছি আমার চাষ সাঙ্গে।
0: হয়ে হয়ে হয়ে
1: বুঝল। ই যেন শীতল ষষ্ঠী, দেবাদি দেব মহাদেব আর মা পার্বতীর বিহার দিন হচ্ছে শীতল ষষ্ঠী।
0: হয়ে হয়ে হয়ে
1: আমার সংস্কৃতি পরম্পরাতি মহাদেব বইলে আর পার্বতী বইলে এটা আমি প্রকৃতি আর পুরুষর মিলনকে বলিকি বসছু।
0: হয়ে হয়ে হয়ে
1: বলে প্রকৃতি আর পুরুষর মিলন থি জগৎ সৃষ্টি হেসি, জগৎ সৃজনার মূল ই দুইজন।
0: হয়ে হয়ে
1: সেথির লাগি যেতবেলে খরা যাউতিছি বর্ষা আসুথিছি সেতকি বেলকে একা শীতল ষষ্ঠী হেসি, আর দেখব হো ভরদর শীতল ষষ্ঠী বেলে রোজ রোজ দলিবা বর্ষা।
0: হয়ে হয়ে হয়ে
1: বুঝল কিনি। মহাদেব পার্বতীঙ্কর বিহা উতরু শিবঙ্কর ক্রোধ শান্তি হেসি আর সবু থন্ডা পড়ি যাইসন বলিকিরি কহেসন।
0: হয়ে আমার পৃথিটা নিয়ে শীতল পড়ি যাইসি।
1: হ্যাঁ পৃথি শীতল পড়ছি। আর গোটে জিনিস, প্রকৃতি আর পুরুষর মিলন থি আমার সামাজিক জীবন যেন গোটে আগকে বড়ছি সেটা গলে তার গোটে সূচনা।
0: হয়ে হয়ে
1: প্রকৃতি উপার্জন ক্ষম হবা আর সে বহুটে জিনিস উৎপাদন করিগ্রি সমকু পৌঁছাবা, সমকর্ণীকে যা সে মনুষর খায় থাকি মনুষর আবশ্যকতা পূরণ করবার লাগি। সেথির লাগি মনুষ এই শীতল ষষ্ঠী মানসি প্রকৃতি আর পুরুষর মিলন বলি।
0: হয় হয়। আর দাদা আমার সামাজিক রীতিনীতি রে নিঙে এটা বিহা বর্পণ নি চলুছে গে,
1: হ্যাঁ
0: এটাই শীতল ষষ্ঠী রে নিঙে আমি মহাপুরুষ মনকর বিহা বর্পণ বি করছু দাদা।
1: হ্যাঁ বাবু ঠিক যে, দেখো মহাদেব বাবা আর মা পার্বতীঙ্কর বিহার দিন বাবার বন্দনাটি পহেলা বৈঠকিতি মূলত শুনমা।
0: ঠিক আছে দাদা শুনু।
2: বাবা

0: সিঙ্গার সবরা বাদল মহল বুলে নেমিরে তোর মন হেই জীবা ধীরা বাদল মহল বুলে নেমি তোতে মন হেই জীবা ধীরা ভাব দিয়ানিয়া ভাবর বন্ধন ভাব দিয়ানিয়া গা ভাবর বন্ধন এ ধন রহি যিবা সবু দিনরে নুয়া জন সিম্ফনিয়া ধর বন কেবে সুজিবা বিহার লগন দেখত কেবে সুজিবা বিহার লগন রে নুয়া জন সিম্ফনিয়া ধর বন কেবে সুজিবা বিহার লগন রে নুয়া জন সিম্ফনিয়া ধর বন সিম্ফনিয়া ধর বন সিম্ফনিয়া ধর বন
1: দাদা
2: হ্যাঁ বাবু
1: দেখো ইহা দর সমিয়ারে নিঙে জাগা জানি করি বল তো পান টিকে টিকে পাই দউছি
2: হ্যাঁ পাইলা নো বাবু পান
1: তো ই সমিয়া কে নিঙে আমার চাষী ভাই বোন মানে নিঙে প্রস্তুতি হবার কে নিহাতি পড়বা দাদা
2: বাবু দেখো আগরু যদি প্রস্তুত নাই করমা চাষতি বড়া হরবটে হবাকে পড়ছি।

0: দাদা
1: বাবু, পহলা নু যে আলোচনা আমি আরম্ভ করেছিলাম চাষ কে নেইকি, ইহাদে শ্রোতা ভাই বোন মানুষ গোটে বঢ়িয়া সূচনাটে দেমা আজ বৈঠক দি, সেটা হচ্ছে এসুর যে হিসাবরে আমার পানপাক টিকে অদল বদল হেলা বলিকি কহুছন, আউ বর্ষা এসুর টিকে বনে হেবা কি নে হেবা ঠিক নাই নো, তো আমরা চাষী ভাই মানুষ অনুরোধ যেন মানে ধান চাষ করবার লাগি যাউছন, যেন মানে আর কেনসি কিসমর চাষ করবার লাগি যাউছন, সেমানে ই বর্ষর লাগি তাঙ্কর জমিরে উৎপাদন করবার কে থিবা ফসলর বিমাটা করে দেবার কথা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা আমার চাষী ভাই মানুষ লাগি অছে।
0: কথা হচ্ছে নিগে আমি তো চাষটি করুছু হে, তো চাষ আগে কেনতা হিসাবে হবা, পানপাক কেনতা রহবা সেটার আমি জানবা গে, সেটির লাগি আক্তরিয়া নিগে আমি বিমা নিহাতি করবারকে পড়বা। দাদা
1: হেটা তো কহুছে আমি যদি আক্তরিয়া বিমা করদমা বলে পছে যদি কেনসি রকমের তল উপর হবা চাষ বিগড়িবা বলে বি আমার চাষী ভাই মানে সে বিমা বিভাগের মনে দুই পয়সা পাই পারবে।
0: আসল কথা হচ্ছে নিগে আমার চাষী ভাই বোন মানে নিগে ই উপরে নিহাতি জানবারকে পড়বা, কেবে ঠানু মানে বিমা করবারকে পড়বা, কেনতা হিসাবে করমা সেই হিসাবে জানি করি আমাকে বিমা করবারকে পড়বা।
1: ঠিক কহিল বাবু, ই সব কথা যদি করমা বলে চাষী ভাই আগে চিন্তা করি করি চাষর কবার কলা বলি করি কহি পারমা, যে সলাসলি পার তো হেলা ন ফের ঘা দেবাদি দেব মহাদেবঙ্কর ভজন পদে শুনু।
0: ঠিক আছে দাদা শুনু।